0: গোড় দুখে, কাইলে টাও গো দুখনি, কাইলে পেট দুখনি, কে দুখে আও দুখে আও। জানি এই বেলা পখালা লাগের হইরান, এই না কাজ জানি হলা কে করনি কে না করনি, কাইলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে পাইলে।
1: বুয়া চিড নগরনোস, ঝট্টাই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম, এই বিশেষ সেরা চোখ দেখি কারাগার জানে বাটো ছ নি তেই জ্যাম বরু।
0: হুন্ছ বুয়ারী লো গই আলম সারে গারো।
1: সুভাষ মেডিকো ফার্মা বিশ্বশহর নগরপালিকা আট সেরা,
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ, সবাই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ। প্রোপাইটার সুভাষ দনাই, সম্পর্ক মোবাইল নম্বর 9845664093।
3: কিন আজে আনি বুড়া তোলাই ফর্কিনি করে, তালবারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত হালেছেন বুড়ালে, দেখাউনলাই হলা নি তোলাই থার্কিনি করে হাসেকা না তো আমরা বালে নি তালবারাইমাই রাখনু ভাল কে রে দাঁত, অইলিসম্ম বলিয়াই ছন লোকাল কুখুরাকো হাড্ডি তো চপাউছেন বুড়ালে।
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্তার অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু, দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া, বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার, ভর্তি হুনিহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে, নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে, নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে, দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর্নে, ফিক্স দাঁত রাখনে সাথেই দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে, মুখ গনাউনে দাঁতকো হর্ষ গিজাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ।
3: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালি বেশিশহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং, প্রোপাইটার জ্ঞানু কেসি, সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9811920981।
4: শান্তি র বিকাশ কো লাগি হাম্রো আওয়াজ রেডিও চৌতারী 91.4 মেগাহার্জ।